নতক গাবরাস্তে তগেঙ্গে নেবা ক তগুল আউ একসো গমালো গাবরাস্তো শকেবে বর্তন বাইং জতক চব মেতে জগাই তুয়েজিং নতক পা স্টুডিও মেতওয়াগে এঙ্গিতা বান্ডা নেবা রেডিও নেমুং ইয়াও ইন্ডিয়া ইবুন গাবরাস্তো জতক